0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকব লাগা মদত দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116666 কল করবি। বিপি হারিব দেশ জিতিব।
1: পুরো জানকারি NTEP বা দিয়েছে।
2: A house, a mansion, a cottage, big or small, let's count them all.

0: গুড মর্নিং, ইটু আকাশবাণী কহিমা ফুজোরলাগা খবর পড়িয়া সিম কংলংলা। পার্লামেন্ট লাগা মনসুন সেশন তো আজিবরা শুরু করে আছে। ইতুদু অগস্ট 3 তারিখ জারি রাখবেলা আছে। 25 দিন সেশন দি 19 সিটিংস থাকবে আছে। আমি খানলাগা করেসপন্ডেন্টরা এটা একটা রিপোর্ট দিয়া শুনি পাব।
1: সেশন সময় কিছুমান দরকার লেজিসলেশন খান চর্চা করিয়া পেসেজ কারণে উঠাই দিবলে আছে। লোকসভা পর আজি সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনি দিবলে আর রাজ্যসভা পর প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026 চর্চা করবলে আছে। ইটু বিলস লগত রেজিস্ট্রেশন অফ বার্থ এন্ড ডেথ অ্যামেন্ডমেন্ট বিলস, ইনকাম ট্যাক্স অ্যামেন্ডমেন্ট বিলস, মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস অ্যামেন্ডমেন্ট বিলস 2026 খান মনসুন সেশন চর্চা করবলে আছে। কোনো আকাশবাণী নিউজ কইম।
0: দারুকিগানা পারিশ গিরিয়াবা বেশি মাটি গিরিয়া বানপানী হওয়া আর স্টেট লাগা বেশি জায়গা পানি জমা হওয়ার কারণে নাগাল্যান্ড সরকার বা সাব ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিস DDMAS লগতে অবস্থা ঠিক রাখিগানা সাবধান রাখিগানা নিজের নিজের ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টার্স DEOCs আর অবস্থা খান চাই রাখি বলে জানাই দিছে। সরকার বা DDMAS লগতে লুকি লুকি ইমার্জেন্সি কাদম উঠাইগানা জীবন আর মানুষ খান বাঁচাবতে সবসে উচিত দরকার রাখি বলে জানাই দিছে। অথরিটিস বা বেশি পানপানী জমা হওয়া নিচি থাকিয়া জায়গা খান আর মাটি আসান বা গেরিয়া আর বেশি দ নদী সামনে দিয়ে থাকিয়া খান লোক দিয়ে সুরক্ষিত জায়গা দিয়ে যা বলে কয়েছে। DDMAS পর দরকার খাওয়া দি ফুড সাপ্লাইস ফিউল আর দাবি খান দিবলে আর ইমার্জেন্সি সময় কারণে দরকার হিসাবে স্টক দিয়ে রাখি বলে জানাই দিছে। তাই খান লোক কমিউনিকেশন সিস্টেম জারি রাখি বলে আর দরকার জায়গা খান দিয়ে র্যাপিড কমিউনিকেশন নেটওয়ার্ক বানাই রাখি।

বুলি কৈছে। ইটোলোক মানুষখান নিমিতি অল্টারনেট রাস্তা খান পেহচান করে দিবলি আর খাতরা আর হোতাই মাটি গিরাই জায়গা খান দি না যাবলি সাল্লাহ দিবলি জানাই দিছে। স্টেট সরকার বা মানুষখান লগতে ফিশিং সুইমিং নহলি নদী সামনে না যাবলি সাল্লাহ দিছে আর মানুষখান লগত ভেরিফাই না হওয়া জানকারী নহলি মিছা কথা খান সোশ্যাল মিডিয়াতে ভাগ না করে বলে অনুরোধ করেছে। কিলিমাটি এইটো নিচিনা গালত জানকারী বা ভয় অবস্থা বানাই দিবলে আছে। যদি ইমার্জেন্সি হলে স্টেট ইমার্জেন্সি সেন্টার দি হেল্পলাইন নাম্বার 1070 টোল ফ্রি 112 ERSS আর 0370-22-70129 নহলে 30 SEOC হেল্প ডেস্ক দি কন্টেক্ট করি বলে কয়েছে। নাগাল্যান্ড গভর্নর নন্দ কিশোর ইয়াদাভরা মন ডিস্ট্রিক্টে মাটি গিরা ঘটনা আদি জীবন আর ধন বস্তুর লগত ইনফ্রাস্ট্রাকচার নকশান হওয়ার উপর মিশি মন্দক জানাই দিছে। একটা কন্ট্রোলেন্স মেসেজ দি গভর্নর বা মন্দক থাকিয়া পরিবার লগত সাতিয়া জানাই কিনা যাই যা আত্মালাগা শান্তি কারণে প্রার্থনা দিছে। তাইবা ঘটনা দি জখম হওয়া খান জলদি ভাল হবলে উইশ করেছে। গভর্নর বা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন নাগাল্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আর স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স নাগাল্যান্ড পুলিশ আসাম রাইফলস মেডিকেল পার্সোনাল আর সব এজেন্সিস পর এটা রেস্কিউ আর রিলিফ অপারেশনটি সামিল থাকিয়া খান লগতে মন খুশি জানাই দিছে। মানুষখান লগতে সাবধান থাকি বলে অনুরোধ করে গভর্নর বা খারাপ মৌসুম লাগা অবস্থার কারণে অথরিটিস বা অফিসিয়াল এডভাইজারিস দিয়াটো কারাপরা মানি বলে অনুরোধ করেছে। মন লাগা মানুষখান আর স্টেটে দুঃখ হওয়া খান সব লগত সাতিয়া জানাই কিনা গভর্নর বা এটা মৌসুম লগত জড়িয়া দুঃখ সময় দিয়ে সব লগত সুরক্ষা রাখি বলে আশা জানাইছে। নাগাল্যান্ড প্রদেশ কংগ্রেস কমিটি প্রেসিডেন্ট আর লোকসভায় এমপি সেপংমরেন জামিরপা মন ডিস্ট্রিক্টে মাটি গিরে কিনা কিছুমান জীবন নকশান করে দেওয়ার পর বেশি আফসোস জানাইছে। তারপর মন্দক থাকিয়া পারিবার লগতে কন্ডোলেন্সেস জানাই কিনা জখম হওয়া খান জলদি ভাল হবলে আর সাবধান থাকি কিনা মনসুন সময়টি সুরক্ষিত রাখি বলে সাল্লাহ দিয়া খান মানি বলে অনুরোধ করেছে। শ্রী জামিরপা নাগাল্যান্ড সরকার লগতে মিলিয়া কম্পেনসেশন দিবলে আর দুঃখ পারিবার লগতে ঠিক সময় রিলিফ দিবলে কয়েছে। তুলি মুগকচং ডিস্ট্রিক্টে পানপানী অবস্থার উপর চিন্তা জানাই কিনা তাইবার লুকে লুকে রিলিফ আর রিহাবিলিটেশন কাদাম উঠাই দিবলে অনুরোধ করে মানুষখান লগতে ক্রাইসিস সময়তে এক দোসরার লগতে মদত দিবলে অনুরোধ করেছে। আর ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 লাগা ফেনালিতে স্পেনবার আর্জেন্টিনা লগতে হারাই দিয়ে কিনা দোসরাবার কারণে জিতিছে। এক্সট্রা টাইমটি স্পেন কারণে গোলডো ফেরেন টোরেস পর দিয়েছে। 93rd মিনিটে ফার্নান্দেজ লগতে গেমবরা ওলাই দিয়া পাছতে আর্জেন্টিনা লগা 10টা মানুষ এক্সট্রা টাইম খেলিছে। দুইটা টিমস প্রায় গেম লগা 90 মিনিট খেলিয়া পাছতে শূন্য শূন্য থাকিছে। আর ইটোলোক আজি ফুজুর লগা খবর ইমান দি শেষ করে আসি শুনে থাকিবি সামসাদ বাজি দাস মানে নাগামিজ খবর আনি দিবলে আছে।

0: এতো নিচো উলাই যাব পাতা পরা ঠিক বং করে কিনা এত রাখি যাব তো তাই তেরে রাখিব পারে আর আমি খান উঠা টাইমতে খাবলে টাইমতে বি হাত পুরা নুঠাব লাগে কিন্তু স্পুন পুরাই উঠাই কিনা অলপ অলপ পুরা এনেকা উঠাই কিনা খাব লাগে এনেকা হলে তো তাই তাতে পাতা পুরা কাবো করে না রাখা তো সাল বি খাব পারে আর তাতে রাখি কিনা মুখান তো খাই থাকে
1: ও তো আর আমি জানো মজা তো আজিকালি তো বেশি মানুষ টাউনতেহে পুয়ে তো পাঁচ টেঙা লাগা পানি নইলে বি আপনি এটা কোয়া নিচিনা কাটি কিনা রাখে না তো স্পেশালি টাউন খান তো কি লাগা থাপা তে হালি না রাখিলে ভাল হব
0: টাউন ফালে তো এলে আপনি খান তো কেন্টেনার তে রাখিব নইলে বি বোতল এনেকাতেহে বেশি মানুষ এত বি রাখি যায় তাতে রাখিলে বি তাইত পরা পুং করেছে বলে তো এত বি দেরি রাখি কিনা খাব পারে ভাল আছে এত বি
1: ওকে বেশি খুশি পরা আমি হেঙ্গে বেশি ভাল বা জানকারি ভাল দেওয়ার কারণে আপনাকে বেশি থ্যাংকস কো আছে আচ্ছা আরও একটা আমি হান জানে বলে মুজা তো পাঁচ টিঙা কইলে তো আমি হান কিসিম কিসিম দেখে মান ব্যাম্বু শুট কয়ে পাঁচ টিঙা পানি কয়ে আর আমি হান মিহিন বি দেখে সুকা বি দেখে না তো এটু কেনাকা বানাই এটু আমি হান দা লিসনার্স কেন আছি এটু কই দিব পারব আপনি
0: আচ্ছা এতো পাঁচ টিঙা তো আমি গান খুনতে কেনা রাখেছি গলে তাই দুই তিন তিন তিন পিছেতে অল্প টেঙা হয়ে যাব এনেকা টাইমতে তাই পানি বি শুকিয়ে যায় তো এত ওলাই কেনা একদম তিন ফাল টাইমতে সান ওলা টাইমতে আমি গান শুকাই লব এত শুকাই কেনা আমি গান অলপ অলপ এনেকা ছুঁয় কেনা শুকাব তো তাই শুকিয়ে যায় এত তোলে আমি গান তো আমি খান কথা পড়া তোলে সচং কই এত তো মিটু মলা আছে এত তো রচং কুয়া তো মিটু মলা আছে আর রচা কুয়া তোলে পাতাতে পান্ধে কেনা নলে বি কেন্দিনে রাখি কেনা থাকা ফ্রেশ ওলা তো আমি এখন কথা বলা তো এত রচা কই রেজেন কুয়া তো এত তো নাখুন দিব নাখুন দেখো না এত মাথা পালি নরম খান নাইফ পুরা ছোট ছোট ছোট করে কেনা কাটি কেনা এত পাঁচ টিঙা খুন দেওয়া তো না থালা টাইমতে ফ্রেশ এত উখিদে খাংতে হালি কেনা রাখিব তো ওতো পাঁচ টিঙা খুন্দিয়া পরা এতো রিজেন কাতিয়া ওলাবি তাই পিচি যায় আর এত পিচি চা তো তাই বি টেঙা হয়ে যায় আর এতখান শুকাবলে টাইমতে কাতিয়া লাগা আলাগ খুন্দিয়া লাগা আলাগ এনেকা আমি খান শুকাই কেনা রাখে আর তো কাটি কেনা লম্ফা লম্ফা কোথা কোথা ওলা তো আমি খান কোথা পরা তো রিজেন কই রচয় পে কুয়া তো আমি খান এত খুন্তি কেনা শুকা টাইমতে আমি খান অলপ অলপ মাসাজ করা পড়া তাই মিহিন ওলাব আর কোম্পা তো এমনি ছাকিনি পড়া বি এত ছাকিনি করি কিনা তাই তো রাখে এত ওলা তো মিহিন ওলা কই আর রচ কুয়া তো আমি খান খাংতে উখিতে ছেন্দা ছোট রাখা তো এত রচ আহিবলে কারণে মুখান রাখি কিনা এত নিচেতে তাহলে বাস্কেট নইলে বি পাকেট নইলে বি কিবা রাখিব তো পানি তো তাই নিশ্চয় হাসতে হাসতে তাতে যাব তাই বি সে মাসে তো দুই তিন তিন দিন হলে তো তাই বি টেঙা হয়ে যায় এতো পানি ওলা তো আমি খান রচি কই
1: আচ্ছা মান ভাল আপনি এক্সপ্লেন করে দিছে তো আমি হান আজি জানি পাতো পাঁচ টিঙা তো ভেরিয়েশন বেশি আছে তাই লাগা আর আপনি পুরা বেশি ভাল পড়া কই দিয়ে কারণে বেশি আপনিকে বেশি খুশি আছে দেই কিনা জানাই দিয়ে আছে পাঁচ টিঙা লা আরও বেশি নলেজ পাইছে আজি আমি খান তো মুভিং অন টু দ্য নেক্সট পাঁচ টিঙা কইছে গেলে তো সবজিতে বেশি হালি না খায় মানুষ তো আজি আপনিকে একটা সুধিবলে মজা তো পাঁচ টিঙা তো কি লাগা সবজি হানদে হালি না খাইলে নহিলে বি পাকাই না খাইলে মিঠা হয়
0: তো পাঁচ টিঙা তো ফ্রেশ ওলা তো গাউরি মাংসতে বি বেশি মিলে আর গরু লাগা মাংসতে বি মিলে কোমা তো মাছতে বি এমনি হালি কেনা পাকাই কেনা খায় আর ফ্রেশ ওলা তো বয়েল করে থাকি কিনা তাই পাকা পিছেতে এত পাতা খান হালি কেনা বয়েল লগতে খাইলে বি এত বি বেশি ভাল আছে আর ইয়াম কারি কুচু লাগা বয়েল দেবি এত ফ্রেশ ওলা তো হালি কেনা পাকাইছে বলে তো এত বি বেশি মিঠা আছে এত আর চাটনি পরাবি এনে খাব পারে ভাত তো
1: আচ্ছা তো আপনি কোয়া নিচিনা মুই এতে বেশি একটা ইন্টারেস্টিং টপিক শুনি পাইছে আপনি লড়ে আপনি আর আগে কোয়া নিচিনা সৃজন সৃজাক না লতা কথা দে আর রিয়েন এনেকা ভেরাইটি অফ কথা শুনি পাইছে আর তাই লাগা কেনেকা বানাই তো আমি একটা আপনাকে জানিবলৈ মজা তো এইটো সূচন কত আপনি কোৱা নিচিনা মিহিন তো কোৱা আছে তো না
0: মিটু মোলা আছে
1: ওকে সো মিটু মোলা আছে তো এইটো কি লাগা আইটেমস নিলিবি ডিশ দে পাকাই না খাইলে মিঠা হব নিচিনা আছে
0: এত রচন কত।

0: তবে ফ্রেশ মাংস তেপি কাউরি মাংস পি মিলে আর গরু মাংস পি মিলে হলে বি এতক্ষণ তো মাংস কান তো ঠিকঠাক পাকা পিছেতে তাই ওলাবলে টাইম তেহে এত রচন তো এত অল্প হালিব আর গার্লিক নিচি আর আতখান এতখান মেহে করি কেনা একেলগতে ঠিকঠাক পাকা পিছেতে লাস্ট পালি হালি কেনা একবার হে বইল করব দিকে না খাইলে তো এত বেশি মিঠা আছে।
1: ওকে তো সূর্য তো কি বড় পানায় না খাইলে বেশি ভালো ও এটু পাঁচ দিন আলা পানি কই দে না সূর্য তো
0: রচন কুয়া তো হলে এনে সবতে ইউজ করব পারে হলে বি মুখান ইউজ করে থাকা তো মেন তো মুখান তো ড্রাই মিট না শুকা মাংস শুকা মাংস দিয়ে একই লগতে শুকা মাংস বি কাটিব আর এটা রচ বি একই লগত হালিব হালি কিনা একই লগতে পাকাই আর তেরে পাকাই কিনা খাইলে এত বি বেশি মিঠা আর ড্রাই ফিস ড্রাই ফিস দে পাকাইলে এত বি বেশি মিঠা আছে আর সবজি সবতে ইউজ করব পারে রচ কত মোকান তো দোসরা তো হলে বেশি ইউজ করলে বি রচ পানি ওলাহে পাঁচ দিঙা পানি ওলাহে সবজিতে বেশি ইউজ করে মোকান লথা মানু কারণে তো
1: আচ্ছা আমি খান জানে উমজাদ সূর্য এপে আর হিয়েন আপনি কোয়া নিচিন এটু তো কি লাগা মাংস নইলে বি কি লাগা আর আইটেমস হালি না খাইলে বেশি মিঠা হব
0: আর সবচেয়ে সূর্য এপে কুয়া তো আমি খান এত চাতনি বানাতে এনতে মরচা চলাব তোমাদের তো না থালিব তুমি তো না থালিব হলে বি তুমি তো না থালি কেনা শুকা মাছ খান চলাই কেনা এনেকা বানাতে এনতে তুমি তো না থালি কেনা তাতে গার্লিক হালিব আর এত রচপেন তো অল্প হালি কেনা খাইলে সেইটো বি বেশি মিঠা আছে আর এটা তো সিজন আছে কেকেরা না ক্রেপ এত লগত এত আর বেশি মিঠা আছে তুমি তো না থালি কেনা এত কেকেরা তো চলাব মিরচা চলাব আর এত রচপেন তো হালি কেনা বনাইছে গেলে তো এত দেবি বেশি তেজ আছে আর এত বেশি মিলে কেকেরা লোক দেবি এলিং মাছ খান লোক দেবি বেশি মিলে
1: সে ভাল বড় আপনি কই দিছে আর মান ইন্টারেস্টিং লাগে আছে লথা মানু খান মাছ ফিস বি সুচ পাঁচটিঙা পানি বড় বানাই কেনা খাই না বেশি থেকে আর টেস্ট বি বেশি ভাল আছে কিনা মানুষ বি কয় আর আমি বি টেস্ট করে খাইছে তো এটু কেনাকা বাকাই আর কেনাকা বানাই লিসনার্স খান কি এটা রেসিপি অল্প কই দিব পারব পাঁচটিঙা পানি বড় মাছ তো কেনাকা বানাই
0: আচ্ছা মাছ ফিস বনা তো আমি খান রু রুহ মাছ বি চলাই আর নি লোকাল মাছ ছোট ছোট খান বি চলাই হলে বি এত আমি খান মাছ পাকাবলে টাইম দে নাওপোহা আগে দে সব মেনেট করব লাগে মিরচা হালিব লাগে নিমখ হালিব লাগে আর মেইন তো রচ তো হালিব লাগে
1: পাঁচটিঙা পানি তো
0: পাঁচটিঙা পানি তো হয় এত হালিব ঠিক ঠাক নোপোহা টাইমতে স্পন পরা তাই মেরিনেট করি কেনা এত বহাব লাগে এনেকা এত বহাব আর তেরে পাকাব লাগে এত অল্প পানি পিছিয়ে হালে কেনা তেরে পরা পাকাইছিল তাই কিমান পাকাইলে বি তাই কেতিয়াবি মেহেন নহব আর কিমান পাকাব ইমান টান টান না এনেকা ওলাই যায় তাই মেহেন নকরি কিনা আর এত পাঁচ টিঙা পানি পরা এত পাকাই কিনা রাখা তো টু থ্রি ডেজ হলে বি তাই পিয়া নহব তেরে রাখি কিনা খাবলে পারে আর এত রচত পরা পাকা তো হলে সবজি তো জলদি পিয়া নহে আর মাছ তে পাকা তো মেন তো বেশ তেজ আছে এত পরা আমি খান মাছ তে তো হলে মোখান বেশি তো রচ পাঁচ টিঙা পানি ওলাহে বেশি চলাই
1: ওকে ঠিক আছে তো আর আপনি কি একটা আমি হান জানে বলে মন যা মাছি হা কুসে কইলে তো লথা লাগা একদম স্পেশাল ডিশ নইলে বি আইটেম একটা কনসিডার করে তো আপনি আজি আমি খান লাগা লিসনার্স হুইয়া সবকে এই মাছি আনগা রেসিপি শেয়ার করে দিবি না
0: আচ্ছা মাছি হান কয়ে মুখান লথা কথা ব্রত মুখান লাগা লথা লাগা স্পেশাল তো মেন তো এত আছে এতো মাছি হান কুয়া তো মুখান এত পাকাবলে টাইমতে ড্রাই ফিস শুকা মাছ তো ভাল ওলা লাগে ইলিং নিচিনা পেস্ট তো ইলিং আছে এত ইলিং তো লাগে লব আর ইলিং তো ভাল পুরা পেট তো তাই তিতা থাকে তো তোমরা তিতা তো ভাল পুরা সাফা করব লাগে আর মাথা বি ফিলাই মুখান তো মাথা বি ফিলাব খালি পটি এত সব ফিলাই কিনা এত বুড়াই

0: পাবো আর পাকাবলে টাইম দেবি আমি খান দুপার তিনবার গরম পানীয় অল্প থালে গেনা পেট খান বে ভাল পড়া সাফা করব আর পাহাড় দেবে একদম ভাল পড়া সাফা করে গেনা পাকাব লাগে আর টমেটো বি হালিব লাগে আর এতো পানসিঙা পানি রুচি এত বি হালি গেনা পাকাই আর টমেটো মির্চা এলিং মাস এতখান সব পাকিয়া পিছেতে এতখান সব মেহেন একদম ভালপরা মেহেন করা পিছেতে এত আমি খান খাবলে মন হইলে তাতে প্রিঞ্চ বি হালিব পারে আর কেরালা বি হালিব পারে আর তিতাগুটি এত বি হালিবলে পারে আর নি মেচেঙা পাতা বি কোম্পা খুশি পাইলে এতখান বি হালিগে না খাব পারে আর মাছে আনতে তো এতো কল লাগা ফুল এত বি পিছি মেলে ঠিক হালিগে না পাকাই গেনা নরম বড়া খালে তো এতো বি পিছি মিঠা আছে আর আমি খান খালি গ্রিন চিলি বড়াই নপনাই এতো শুকা মির্চা পাউডার ওলা এতো পড়া বি বোনাই আর এতো মির্চা শুকার পড়া বোনাইছে গেলে তো এতো তোলে টমেটো আর রুচি আর এলিং মাছ এতোই থালি কেনা এতো বি খান্দা পাকাব লাগে খান্দা পাকাই পাকাই না তাই পানি তো ড্রাই করে বলে দিব একদম ড্রাই করা পিছেতে এতো ওলাই এতো ওলাই কেনা আমি খান দেরি রাখিলে বি এতো এখন এতো আচার নিচিনা হই আর কেমন দেরে রাখে আর ইমান তেজ তেজ থাকে এত পুরা আমি খান এতো মাছ এখন তো কিসম কিসম বনাবলে পারে কিন্তু মাছ তো ভাল হব লাগে
1: শুকা মাছ না
0: আর এত পয়লা এতো ট্রেজেন কোয়াতো কাটিকে না থাকা ওলা তো লম্বা লম্বা তো এতো তোলে সবসে পেস্ট তো মুরগি লাগা মাংস চিকেন দে চিকেন দে এতো হালিগে না চিকেন পাকাই থাকিব আর তাই বি পাকি বলে টাইম দে অল্প আমি খান শুকা টাইম দে কেতাবা তো লেতরা বি হই এত পুরা অল্প গরম পানি মিক্স করে কেনা এত বি থলাই কেনা হালি কেনা খাইলে বেশি মিঠা আছে আর কোনবা টেঙা খাবলে মন না থাকিলে তো অল্প ভিজাই রাখি কেনা না অল্প ভিজাই রাখি কেনা এনে ফ্রেশ নিচিনা খাবলে মন হইলে ভিজাই রাখি কেনা থালিলে আর এত তো টেঙা নহই কেনা একদম এত আমি খান ফ্রেশ খা নিচিনা এনেকা হাই খাই মোকান তো
1: আচ্ছা আর আমি আপনাকে কেবে জানে বলে মুজার আপনি বি কুকিং খান করি না বেশি দেরি হয়েছে তো মোস্টলি আপনি কিচেন দে না পাঁচ টিঙা হইলে বি কি লাগা আপনি আনতে বেশি ইউজ করে নিলে বি পাকাই না খাই
0: আমি খান তো রচতে বেশি ইউজ করে পাঁচ টিঙা পানি ওলা না এত সবজি সবতে মিলে নি মাছতে হলে বি মাংসতে হলে বি ড্রাই ফিশতে হলে বি আর এমনি নিমক মাছ না আমি খান খাই তো না আর লম্ফা মাছ এতখান লগতে বি থালি কেনা রচতো থালি কেনা পাকাইছে গেলে তো একদম টেস্ট থাকে দে তারপর এত রচ কোয়া তো মোখান এত বেশি চলাই মোখান লাগা কিচেন যে তো রচতই বেশি চলাই আর রচন তো ইমান নচলে আমি খান লতা মানে তো
1: ওকে বেশি খুশি বেশি খুশি মান ভাল রচন করি দিন আই আছে আর পাঁচটিঙা কৈছিল তো ভেরিয়েশন আমি হানকো নিচিনা বেশি কিসিম কিসিম দিয়ে পাকাই না খাই ওকে ম্যাম আর আমি হান একটা জানিবলে মুজারো মোহান স্পেশালি লতা মানু লাগা অকেশন দে লাইক বার্থডে নিলে বি ওয়েটিং খান নিচিনা দিয়ে চেয়েছিল তো আমি হান দেখিয়ে আইটেমস না তো দাদা আইটেমস দিয়ে আমি একটা নোটিস করে আরো কালা সবজি একটা দেখিয়ে আর এটু বি খাইছিলে এটু বি বেশি মিঠা আছে এটু লতা লাগা এটু বি একটা স্পেশাল আইটেম আছে কিনা আমি জানিয়ে পাইছে এটু লাপর দে এটু সবজি তো কি লাগা সবজি আছে কালা সবজি তো এটু আমি লিসনার্স কানকে জানাই দিবে না আজি
0: আচ্ছা কালা সবজি কোয়া তো কালা তেল ওলা পরে বোনাই
1: ও
0: তো তো ছোটো ছোটো মেহেন আছে এটা তোলে আমি খান পাকাবলে টাইম দে ফার্স্ট ফ্রাই করব ফ্রাই করে কিনা এতো
1: ফ্রাই মিন্স রোস্ট করব না তেল খালি না ফ্রাই
0: তেল না থালিব নি রোস্ট করে কিনা এতো ফ্রাই করব এতো ফ্রাই করা পিছেতে খুন্দিব খুন্দিব আমি খান পোলা পোলা বসে তোলে খুন্দা তোলে কোনোবা তো দুই ঘন্টা তিন ঘন্টা বি খুন্দি হলে বি আজিকালি তো ট্রেঞ্জার আছে দোকান পরা নি ইজি পরা নি খুন্দি চাই হলে বি ট্রেঞ্জার পরা খুন্দে আর হাত পরা খুন্দে তো অল্প তো আলাগ থাকে ট্রেঞ্জার তো অল্প ফুকা নিচিনা আর হাতে খুন্দে তো হলে কালা নিচিনা আর একদম কম নিচিনা না এনেকা ওলাই এত লগত এত বনাবলে গেলে তো কাউরে মাংসতে বি নামিলে হলে বি গরম মাংসতে

0: FM 드래그 밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠
1: 이리와 그 시간이 코이마 FM 드래그 밴 103 메가헤르츠 브라이트 리얼 타임 트래픽 업데이트 아니 디에세 코이마 타운 나가 मन कलापर लगिन पी एच क्यू जंक्शन तो कहले नर्थ बाउंड तेतीस नीचे जहाँ मजेरेट आज और साउथ बाउंड जिनखान ऊपर पिने आई लाइट आस कई दी आए कि अपनी खान अल्टरनेट रूट अलग रास्ता चलाबले मन आस कहले ऑल मिनिस्टर्स हिल टू जेल कलोनी चलाव पारे पी एच क्यू जंक्शन पारा लगिन मेजर जंक्शन तो कहले नर्थ बाउंड और साउथ बाउंड दूटा टेबी लाइट लाइट आस हल्का आज ट्राफिक तो কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে প্যারামেডিক্যাল টু টি মডেল টু আইজি এই রাস্তা চলাব পারে নহলে লেডি মিলস রোড এই রাস্তা চলাব পারে টিসিপি গেট পড়া লগে না রাজু পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ডে হলে মদিরেট আছে আর সাউথ বাউন্ডে হলে লাইট আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নহলে বক্স কাটিং টু এন এইচ এ কে টু সেন্সেস পয়েন্ট নহলে ফুলবাড়ি টু খচিজে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এইটো রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পার লগে সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে হালকা আছে ট্রাফিক কিন্তু আলাগ রাস্তা চলাবলে মনে আছে কইলে সেন্সেস পয়েন্ট টু এন এইচ এ কে চলাব পারে হাইস্কুল জাংশন পার লগে সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট লাইট আছে হালকা আছে ট্রাফিক কিন্তু আলাগ রাস্তা চলাবলে মনে আছে কইলে বেলিগ্রাহাম রোড টু ডিবিএস চলাব পারে নহলে হাইস্কুল জাংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাব পারে আর আহি কিনা এন এইচ এ কে জাংশন পার লগে সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট লাইট আছে হালকা আছে ট্রাফিক তো কিন্তু আলাগ রাস্তা চলাবলে মনে আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে এটি থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব 12 বাজি দিনতে
2: A home, a house, a mansion, a cottage, big or small. Let's count them all.

0: FM 드래곤 밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠
1: 이두 아크시반이 코히마 FM 드래곤 밴 103 메가헤르츠 리얼 타임 트래픽 업데이트 아니 디에세 코히마 타운 라가 মন খলাবার লগিনে পি এইচ কিউ জংশন তকলে এতিয়া নর্থ বাউণ্ড ডেট ইজ নিচে যাওয়া মদিরেট আছে আর সাউথ বাউণ্ড যখন অপরফিনে আই আছে এই হলে লাইট আছে কইনে জানাই দিয়ে আছে কিন্তু অল্টারনেট রুট আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে অল্ড মিনিষ্টার্স হিল টু জেল কলোনি এই রাস্তা চলাব পারে পি এইচ কিউ জংশন পার লগিনে মেজর জংশন তকলে এতিয়া নর্থ বাউণ্ডে আর সাউথ বাউণ্ড দুইটা টিপি লাইট লাইট আছে ট্রাফিক হালকা আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কলে প্যারামেডিকেল টু টি মডেল টু আই জি এই রাস্তা চলাব পারে নহেলে লেডি মিলস রোড এই রাস্তা চলাব পারে টি সিবি গেট পার লোক রাজু পয়েন্ট কইলে এটা নর্থ বাউণ্ড হইলে মদিরেট আছে আর সাউথ বাউণ্ড হইলে লাইট আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কলে টি সিবি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নহেলে বক্স কাটিং টু এন এইচ এ কে টু সেন্সেস পয়েন্ট এই রাস্তা চলাব পারে নহেলে ফুলবাড়ী টু খচেজিয়ে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এইটো রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পার লেগে সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউণ্ড আর সাউথ বাউণ্ড দুইটা টিভি লাইট লাইট আছে হালকা আছে ট্রাফিক টু কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কলে সেন্সেস পয়েন্ট টু এন এইচ এ কে এইটো রাস্তা চলাব পারে হাই স্কুল জংশন পার লেগে সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউণ্ড আর সাউথ বাউণ্ড দুইটা টিভি লাইট লাইট আছে হালকা আছে ট্রাফিক টু কিন্তু আপনি খান আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে বেলিগ্রাহাম রোড টু ডিবিএস চলাব পারে নইলে হাই স্কুল জংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাব পারে আর এন এইচ এ কে জংশন পার লোক সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউণ্ড আর সাউথ বাউণ্ড দুইটা টিভি লাইট লাইট আছে ট্রাফিক হালকা আছে কিন্তু আপনি খান আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে টি সিপি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে এই থাকিছে এতিয়া কারণে ট্রাফিক আপডেট আকৌ ট্রাফিক আপডেট আনি দিয়া হব সাম 3 বাজি পর লই কিনা
0: FM Dragon Band 103 MHz News, Music and Entertainment This is FM Dragon Band FM 103 MHz
1: Good afternoon listeners এটো আকাশবাণী কোহিমা এফ এম ট্ৰকপান 103 MHz পৰা আপুনি ইয়াৰ প্ৰগ্ৰাম শুনি আছে আৰু যোনখন এতিয়া শুনি আছে এতিয়া টিউন কৰি আছে আপুনি এনেকৈ জনাই দি আছে কি এইটো প্ৰগ্ৰাম শুনি থকাটো আপোনালোকে পচন্দ কৰি হিন্দী ফিল্ম গান প্ৰগ্ৰাম আছে ডেট ইজ এছ এম এছ ৰিকুৱেষ্ট প্ৰগ্ৰাম চ' এতিয়া আকৌ দুচৰা গীত বজাই দিবলৈ আছে এইটো গীত কাৰণে লিখি কিনে পঠাইছে জোনাই মেচাকি চাপৰি ধেমাজি আছাম পৰা তাই লিখি কিনে পঠা আছে আর তাই গান মাঙি আছে বিচ্ছু ফিল্ম পরা প্যার তু দিল তু তো এই গীত শুনব বিনোদ রাথর আলকা ইয়াকনিক আর খরচ লাগাও আসতে আর তাই এই গানা ডেডিকেট করে দিয়েছে তাই লাগা সাথী খান মাইকন মুন্ডা আমাল বসুমতী রমেশ মাইনু রাভা অঞ্জলি বসুমতী হিতেন্দ্র দাস দেবাশিষ হাজরিকা চন্দ্রকান্তা হাজরিকা আর তাই আর অল ফ্রেন্ডস বিমাল বসুমতী কইনা লিখে আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ লিখি কিনে পঠাই দিয়ার কারণে এটি নিচিনা আপনি মাঙিয়া গানটা এটা বজাই দিয়ে আছে আর এটি নিচিনা তাই ডেডিকেট করে দিয়া ফ্রেন্ডস খান আপনি খান টিউন কোথায় থাকিব পারে এই কারণে শুনে কিনা এনজয় করবি

Nagaland Communitization edo public service nuilebi institution act 2002 edo pass kregna thagiase edo state assembly de pass kregna thagiase aro Amar Desh India de edo laka act pass kre do sobse puila bar thagia edo janibo pari ase asol edo act pass kre do hoisi gole partnership state sarkar aro public institution nuilebi alak sector edo sobke mel milap kregna jabuni mide aro takot kregna management hoilebi jabu paribuni mide edo laka act to pass kre laka ase aro edo act pra cover kre do hoile elementary education health care nuilebi alak tusra power sectors edo sob opore edo act te kwa isapte kam sulibuni mide kwa laka ekta thaki ase aro edo act hisapte saile mani education department 2002 edo laka frame ekta Nagaland Communitization of Elementary Education Institution aro service role tadibi putli kurigina thaki ase edo la matlab to hoile sarkar bra suli thakia primary school bi hobi middle school bi hobi edo state communitized kurigina cha edo ekta thaki ase aro edo roles niji de saile mane responsibility schools laga niji de kiki thaki ase financial academic aro administrative edo sob hand to hand mane motat paji kurigina cha nishina sarkar aro local community edo mel milap kurigina chai thakia edo ekta thaki ase asol edo laga empowerment saile mane local community edo he ekta fundamental laga level hisabte naga society de etia do posti jagati bi hobi aro dusra alag alag kisman jagade edo bishi ba community kan brahi mon di gana thian di gana kam kori thakia edo tikibu pare ase etia roles laga hisabte saile mane etia bi posti kunba jaga nule tor jagadi do school setup bi korena school na kholi gana thakia bi tiki bai ase etu kan akibari kurina kinga school kholabo lage nuile bi ki modi school ohai kurubo edo village education committee edo chuni gana bi thakia ase aro etu nishina local authority edo bra lui gana elementary education hoile bi kundu ki ki laga jurisdiction de kholibo lage edo kan sa pasuti kam hui thakia edo bi ekta tiki ase edia communitization edu laga niche de saile mane bishi busti manukan local community kan bra kam dangor suli thakia edu tikibu pare ase etia bi saile mane busti manukan bra local community kan bra bishi jaga de teachers kan tik tak na thakia nuile bi school phal bra suli bun na bra edu kan laga complain bi kuri thake protest bi kuri thake aro kisman sarkar logade ভাবনা নাবুং জাকানবিল কই থাকিয়া এই নিমিত্তে আকো ভাল হয়ে যাই থাকিয়া স্কুল দে টিচার্স কান নইলেবি ইনফ্রাস্ট্রাকচার এই কান সব বুং যাব পারে এই ঠিকই পাই আছে আর এই সব কাম তো হইলে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন নইলেবি স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং এস সি ই আর টি এই নাগাল্যান্ড বোর্ড নিচিতে কোন কোন স্কুল থাকি আছে এই কান সব নিমিত্তে সুবিধা আৰু উন্নতি হ'ব নিমিত্তে এইটো কমিউনিটাইজ কৰি আদ হ'লে থাকিব পাৰি আছে এতিয়া আহি কিনে ভিলেজ এডুকেশ্যন কমিটি কোনটোকে ভি এ চি কৈ থাকে এইটোৰ পৰা কেনেকুৱা ফাংচন কৰে এইটো বি চাইলে মানে এটা ফ্ৰেমৱৰ্ক নিচিনা বনাই কিনে থাকি আছে এইটো কমিউনিটাইজেশ্যন লগা নিচিনে তাতে ভিলেজ এডুকেশ্যন কমিটি এইটোৰ পৰা ভিলেজ কাউঞ্চিল লগতে কনষ্টিটিউট কৰি কিনে responsibility কি কি আছে নইলেবি স্কুল নিমিত্তে কি কি মেনেজমেণ্ট কৰিব লাগে এইটো সবটো সুপাৰভাইজ কৰি কিনে স্কুল দে কি কি দৰকাৰ লাগি আছে নইলেবা স্কুল কোনটো জুৰিষ্টিকশ্যন দে থাকি বুলি লাগে স্কুল এটাটো তো এইটো কাৰণ চাই কিনে আচল ভিলেজ এডুকেশ্যন কমিটি কাৰণ ৰাখি এইটো কামবিলাক চলি থাকে এইটো বি ঠিকি পাই আছে এইটো নিচিতে চাইছোঁ কৰিলেতো স্কুল এটাটো ৰেগুলাৰ কৰি কিনে ভাল ৰান কৰে লগা স্কুল

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকিব লাগা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116 6660 কল করবি বিপি হারিব দেশ জিতিব
1: কিছু জানকারী NTEP বার দি আছে।

0: FM 103 megahertz.
1: Hello, good evening, my dear friends, my lovely and awesome listeners. Apni khan sabke program ne swagat kori ase. Agashwani Kohima FM Chagoban 103 megahertz te. Apni khan laga host aur dost arjitam jan lagode. Well, my dear friends, idiot time hoise 6 baje 1 minute ya da mikhala studio clock te jai ase aro apni khanda mikhala listeners kan idiot kun kun tune in kurina sa apni kan sok ke ekdam swagat kuri ase live phone in hindi film songs program de mane apni khani panai dia laga ekta playlist pata ke na mikhan shuru kuri habo to my dear friends apni kan sok bi phone uthapi phone number ase 0370224303 6 aro ek par phone number koi dia ase 0370224303 6 তাতে আপনি খান কল করব আর আপনি খালা হোস্ট আর দোস্ত আর জিতম জন হে আপনি খালা কল রিসিভ করি না আমি খান আপনি খান হি ভাল লাগে গীত কাম আমি খান প্লে করি দি না শুনাই দিয়ে হব তো মাই ডিয়ার ফ্রেন্ডস যাতে একটা খাতা কমার্শিয়াল ব্রেক লো হব এটু বিটু উই উইল বি রাইট ব্যাক উইথ ইয়োর কলস
2: A home, a house, a mansion, a cottage, big or small. Let's count them all.

0: Well, my dear friends, I'm Mikhail Lovade, next caller. Hello.
1: Hello,
0: who is this?
1: Sir, Apurva Pathar.
0: Apurva Pathar?
1: Yes, sir.
0: Sariha Chandra?
1: Yes, sir.
0: Okay, Apurva Pathar program is welcome to the program. How are you doing today? How are you doing today?
1: Kedarnath film, sir.
0: Yes, thank you. Are you doing today?
1: Kafirana.
0: আচ্ছা আর কোন কোন কি গীত করে দিব মন আছে
1: ফার্স্ট আপনি কে স্যার
0: ওকে থ্যাংক ইউ
1: তারপরে অল দ্য লিসনার্স আর আজিজ খান কে
0: আচ্ছা আর আজি লাগা মৌসুম কি নিগা আছে দাদা
1: মৌসুম তো দিনতে বরকম দিছে স্যার তারপরে ইতিয়াত নাই দিয়া
0: ইতিয়াত নাই দিয়া আর মানে ইমান বিয়া হালাতো নয় না
1: মান তো নয় স্যার
0: আচ্ছা ঠিক আছে একদম আপনি নিজের গে খেয়াল রাখিব আর থ্যাংক ইউ সো মাচ ফর কলিং
1: থ্যাংক ইউ স্যার
0: হোনি কি না এনজয় করব দে
1: এখানে ওয়েদার
0: কি কোয়া
1: কোহিমাতে ওয়েদার
0: কোহিমাতে ইয়াতে লাগাতার বারিশ হয়ে আছে বানিকিরি থাকে আছে কালি পরসমরা অলবি আজি অলপ হালকা হয়ে যাচ্ছে আর আমি খান সবকে উম্মিদ করব এইতো সব ভাল হব বলে কারণে ওকে তো থ্যাংক ইউ সো মাচ দে
1: Thank you, sir.
0: Okay, you're welcome. Bye. So, my dear friends, I'm Mikhail Lal, listener, Sariha Janbra. Tahi request kwa laga kita mikhan huni hawa, kita ar naath film bra Arijit Singh aru Nikita Kandi awaste. Music this ami Tribhiti, lyrics Amita Bhattacharya. Aru tahi naam loa sob ke to get dedicated kuri diya se, mugi bhi dedicated kuri diya se kwe se. Thank you so much for that. To huni kina enjoy kuri bhi, my dear friends.

0: Well, my dear friends, I'm going to the next caller. Hello.
1: Hello.
0: Hello, who is calling?
1: Hello, namaskar.
0: Namaskar, Pramojit.
1: Namaskar, sir. My name is Pramojit Chakravarti Kotapati.
2: তুম দিল কি ধড়কন
0: আচ্ছা ঠিক আছে
1: আপনার পাশে রাখি নেকি স্যার
0: গানে ছাই আছে আছে ইয়াতে
1: দেখি স্যার দেখি
0: স্যার আরো
1: বহুত আমার শিবুমির পড়া এতিয়া বর্ষণ চলিছে স্যার বহুত দিনের পড়া বর্ষণ চলিছে আর মোর ভাল লাগিছে না বর্ষণ বহুত খারাপটো লাগিছে স্যার
0: আচ্ছা
1: বহুত খারাপটো লাগিছে বহুদিন ধরে চলিছে বর্ষণ বর্ষণ
0: আপুনি যেনেকা নাগামিজ কৰি আছে
1: বন্ধুর নাম তো
0: প্রথমত
1: আমার মোর বহুত আদরণীয় দাদা রমেশ পাত্র ডাঙরিয়া গোলাঘাটের পড়া শুনিব আমার আদরণীয় দাদা অনুপ কুমার ভট্টাচার্যী ডাঙরিয়া শুনিব শিবুনি জেলার পড়া শুনিব বাইকেন মুন্ডা ডাঙরিয়া মর ছোট ভাইটু আছে ও মিতুন চক্রবর্তী শুনিব বেঙ্গালুরুর পড়া ও ত্রিপুরার পড়া আমার আদরণীয় দাদা আশুতোষ দেবনাথ ডাঙরিয়া শুনিব আশুতোষ দেবনাথ ডাঙরিয়া সঙ্গীত কো বহুত জ্ঞান হে স্যার
0: থাকি আছে প্রেমজিৎ চক্রবর্তী আছে আমরা আর দাই রিকুয়েস্ট করা গীত আমি খান এই হনিয়া বদার খান ফিল্ম রা অভিজিৎ আর আলকা জেকনিক অবস্থায় মিউজিক দিছে নাদিম আর শ্রাবণ লিরিক্স সমীর হনিকা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

বনদে আমার কিছুমান লাইফ অন ইন প্রোগ্রাম শেষ করে দিয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি খান কোন কোন কল করেছে, আপনি খান সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে। এতিয়া 7:10 বাজে আপনি খান নাগা মিস্ত্রি রিজনাল খবর দিয়ে শুনবেন।

0: পেটে বাচা বুকি কিনে পয়লা তিন মহিনা হওয়া সময়তে এইচ আই ভি আর সিফিলিস কারণে টেস্ট করব লাগে।
1: এইচ আই ভি থাকা মা একজন পড়া এইচ আই ভি আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচার পড়া বাচাই কিনে থাকিব পারিব।
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোব পারিব আর আপনার লগা পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব।
1: এইচ আই ভি টেস্ট করবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করব পারিব।
0: জানকারী এটা আপনার কেটে আছে নাগল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পড়া।